0: in 2011 when the left regime ended.
1: Minister has arrived on the dais now. The visuals have started coming in of Prime Minister arriving on the dais. All the chief ministers are greeting the Prime Minister. He is paying tribute to Gurudev Rabindranath Tagore, the Nobel laureate who penned Jan Gan Man. The message is clear that BJP understands Bengali ethos, BJP understands Bengali culture. And Prime Minister Modi there paying tribute to Rabindranath Tagore. Today is Rabindra Jayanti, a day carefully chosen by the BJP for the oath-taking ceremony. Rabindranath Tagore, his contribution to the poetry and to the Indian culture has been phenomenal. And that's what the BJP is trying to communicate, that Rabindra Jayanti is the day on which the BJP's new government will take birth. That it is the day in the land of Shyama Prasad Mukherjee, the founder of Janasangh, the birth of the BJP government will be happening on the day Rabindranath Tagore was born. That is the message that is coming in, that it is Rabindra Jayanti carefully chosen by the BJP for the swearing-in ceremony of Shubhendu Adhikari. And we look at these visuals, we stay with these visuals because it's history unfolding at the Brigade Parade Ground in the heart of Kolkata.
2: Shri Makhonlal Sarkar Shamporke Tini Amader Bolben.
1: Let's listen in to the audio which is coming in.
3: Siliguri Nibashi Sri Makhonlal Sarkar Shobori Pratikhar Moto Dirgho Pratikha Bharat Keshori Dr. Shyama Prasad Mukherjee Jini Bharater Shongbidhan Ebong Bharat Borsher Okhondotar Jonno Ei Banglay Jonmogrohon Kore Nijer Pran Diyechilen Jake Kashmirer Jele Rohoshjonok Bhabe কার্যত খুন করা হয়েছিল এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন সেই মাখনলাল সরকার 97 বছর বয়স হয়েছে তার তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে কংগ্রেসের সরকার নিয়ে যাওয়া হয় বিচারালয়ে বিচারপতি বলেন তার উকিলের পরামর্শে যে ক্ষমা চান আপনার মুক্তি দেব কিন্তু মাখনলাল সরকার বলেছিলেন আমি কোনো অপরাধ করিনি সুতরাং আমি একটা গান গেয়েছি বিচারপতি বলেন তাহলে আপনি গানটা গেয়ে শোনান সেদিনের অপ্রাপ্ত বয়স্ক মাখনলাল সরকার সেই গানটি গেয়ে শোনান এবং তারপর বিচারপতি নির্দেশ দেয় দিল্লি পুলিশকে যেকে ফার্স্ট ক্লাস কামড়া করে এর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং 100 টাকা দাও রাস্তায় যাতায়াতের জন্য
1: উত্তরপ্রদেশ অলসো প্রেজেন্ট অন দ্য ডাইস দ্য নেক্সট বিগ চ্যালেঞ্জ ফর দ্য বিজেপি ইজ দ্য স্টেট অফ ইউপি উইচ গোস টু পোলস আর্লিয়ার নেক্সট ইয়ার এন্ড দ্যাটস ওয়্যার যোগী আদিত্যনাথ এন্ড হিজ রোল অ্যাজ দ্য চিফ মিনিস্টার বিকামস ইম্পর্টেন্ট হি হ্যাজ বিন ইন পাওয়ার ফর 10 লং ইয়ার্স and the BJP has a huge challenge ahead in the state of Uttar Pradesh. But the party has got the momentum right. Having won the state of Bengal, having retained the state of Assam, the BJP will be going into UP elections with enthusiasm, with renewed confidence, and sending a message that what happened in 2024 Lok Sabha polls was perhaps an aberration, and that every assembly election, barring the state of Jharkhand, has been won by the BJP with a huge margin, with a huge mandate. Be it the state of Maharashtra or the state of Haryana. Look at what happened in Bihar, a mandate of two-thirds for Nitish Kumar and Prime Minister Narendra Modi, which has got Samrat Chaudhary as the first BJP chief minister, and now the first BJP chief minister coming in the state of Bengal. You look at those visuals, Union Minister Shivraj Singh Chauhan present as well, and also Smriti Irani, a word on Smriti Irani, who with her flawless Bengali campaigned extensively in the last few weeks. She was campaigning in Bengal and also in Assam. She understands and speaks multiple languages, and it was a campaigner much in demand to speak to particularly the women. A word also on when Ratna Debnath, who is now an MLA from Panihati,

0: was filing a nomination papers, Smriti Irani accompanied Ratna Debnath and delivered a very, very emotional speech. Ratna Debnath is the victim, the victim's mother, R.G. Kaur, victim's mother, and she has won with a huge margin in this election. Home Minister Amit Shah yesterday highlighted multiple women who have been voted to this assembly, the new assembly, which has been constituted now, and the oath-shaking ceremony as it unfolds. Prime Minister Modi greeting various chief ministers who are present on the dais. The next oath-taking ceremony will be, of course, of Hemanta Biswa Sarma. That will happen on 12th. Let's listen in to what's coming from the ground.
1: আপনারা তো সকলেই জানেন যে আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই বলা যেতে পারে পরামর্শ ছিল যে আজকের দিনটিকেই আমরা বেছে নিই, পঁচিশে বৈশাখ। কেননা পঁচিশে বৈশাখ বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা সুখে দুঃখে আনন্দে বিষাদে, যাকে আমরা নানান অনুভূতিতে, যাকে আমরা নানান অভিমানে, যাকে আমরা কখনো সুখে কখনো অসুখে তাকে একান্ত আপন করে নিয়েছি, সেই দিনটি আমাদের বারবার প্রথিত করে আমাদের সংস্কৃতির সঙ্গে আমাদের এগিয়ে চলার পথের দিশা দেখায়। এবং এই দিনটিকে ওপরে আমাদের নির্ভরশীলতা তার কোনো তুলনা হয় না। এই দিনেই বাংলার অপর এক ইতিহাস সৃষ্টি হবে, এটা সত্যি আমাদের কখনো আমরা কল্পনাও করিনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার অদ্ভুত বিচক্ষণতার মাধ্যমে তিনি আজকের এই দিনটিকে এত সুন্দরভাবে, এত প্রাসঙ্গিকভাবে তিনি যুক্ত করলেন আমাদের বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের বা শপথ গ্রহণ সমারোহের সঙ্গে, যে সত্যি সেটা আমাদের কাছে একটি বিশেষ পাওয়ার দিন হয়ে উঠল। এখন থেকে পঁচিশে বৈশাখে যেন যুক্ত হলো আরও এক পরব। পঁচিশে বৈশাখ শুধুমাত্র আমাদের জীবন দর্শন, আমাদের সংস্কৃতির ধারা, আমাদের চড়ুইবেতির নিশানা হয়ে থাকল না, সেই সঙ্গে রাজনৈতিকভাবে আমরা কতটা অগ্রসর হতে পারি তারও একটি সূচক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকল। পঁচিশে বৈশাখের এই দিনে আপনারা সকলে এসেছেন, আজকে আমরা রবীন্দ্রনাথকে এইভাবে শ্রদ্ধা জানাচ্ছি, আজকের এই দিনটিকে আমরা সফল করে তুলছি, এটি সত্যি আমাদের সকলের কাছে একটি মনে রাখার মতো ঘটনা। লেডিস এন্ড জেন্টলম্যান, হোয়াট আ ওয়ান্ডারফুল কোইনসিডেন্স, অর লেটস সে হোয়াট আ ওয়ান্ডারফুল কোঅর্ডিনেশন হ্যাজ বিন অ্যাচিভড when the most honorable prime minister had suggested that we choose পঁচিশে বৈশাখ, the birthday of Gurudev Rabindranath Tagore, for the swearing in ceremony. There was a wonderful conjunction. On the one hand, Rabindranath not only gives us a direction in life, in all kinds of going forward, and with that is now added something of political significance, a political revival, a political energy that would once again make West Bengal so, so very relevant, so very front line in our country. Today, the swearing-in ceremony is a symbol, and পঁচিশে বৈশাখ is, of course, another symbol. And the two symbols have come together to create a metaphor which is extraordinary. Meanwhile, we find people joining us on the dais. আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা ক্রমশ ক্রমশ এসে উপস্থিত হচ্ছেন এই মঞ্চে, এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান। আপনাদের একটুখানি জানাতে ইচ্ছে করছে যে আজকে আপনারা দেখছেন যে মানুষের ঢল নেমেছে, মানুষের মেলা বসেছে, এখানে একটা মেলার আবহও কিন্তু সৃষ্টি হয়েছে। এখানে 20টা ঝালমুড়ি স্টল আছে। কি খাবেন নাকি একটু ঝালমুড়ি? মিষ্টির দোকানও আছে। বাংলায় মিষ্টির দোকান থাকবে না কি হয়? ঝালমুড়ির 20টা স্টল, এবং সেই সঙ্গে রয়েছে 5-6খানি মিষ্টির দোকান পাশেই আছে। আপনারা অবশ্যই আজকে এই উৎসবের মুহূর্তে আজকে একটু আনন্দ করে বাংলার এই পছন্দের খাবারগুলি অবশ্যই সেগুলি স্বাদ নেবেন। আর সেই সঙ্গে দেখবেন এখানে অনেক আমাদের লোকসংস্কৃতির নিদর্শন রয়েছে। রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই হচ্ছে, চারপাশে আমরা পাচ্ছি রবীন্দ্রনাথের গান, কিন্তু সেই সঙ্গে আপনারা দেখবেন কত রকমের লোকনৃত্যের আয়োজন করা হয়েছে। কখনো আমরা পাচ্ছি রায়বেশে নাচ, কখনো বাংলার ছৌ নাচ, এরকম নানান রকমের
0: লোকনৃত্যের We can see the Prime Minister interact with Chief Ministers of all BJP states. He exchanged greetings with Chandrababu Naidu, Andhra Pradesh Chief Minister, and others who have gathered here. Devendra Fadnavis, Chief Minister of Madhya Pradesh, Rajasthan, all of them present on the dais. Himanta Biswa Sarma, whose own swearing-in will happen on 12th, is also in attendance. But yes, what we can tell our viewers at the moment is that the news coming in that it is going to be Shivendu Adhikari and 5 others who will be sworn in today. So it will be Shivendu plus 5, which is likely to be the former BJP state president Dilip Ghosh. In the woman face, it is likely to be Angamitra Paul, who worked very hard for the party for the last several years now. And what we are also being told is that Nishit Pramanik, former union minister, former MP, is likely to be sworn in as well. So he is member of parliament from which worked very hard for the party for the last several years now. And what we are also being told is that Nishit Pramanik, former union minister, former MP, is likely to be sworn in as well. So he is member of parliament from Kuchbihar. And remember, the BJP particularly got huge mandate year after year, election after election, be it the 2019 Lok Sabha polls or 2024 Lok Sabha polls, 2021 assembly as well, from North Bengal. That's where it had almost become like a fortress of the BJP in recent years. The BJP, of course, ensuring that there is proper representation. Pan-Bengal in these five ministers at the moment who are likely to be sown in, along with Chief Minister Shubhendu Adhikari. The names are still trickling in, but Dilip Ghosh is what we are being told is likely to take oath, along with Angamitra Paul, and from the women, the gender aspect of it. And then it is Nishit Pramanik, two others. We are trying to get confirmation on that. But let's look at what's happening on the dais.
1: আমরা এগিয়ে চলব আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে।

0: বাংলার জন্য আজ বলা যেতে পারে শুধু মনে রাখার মতো নয়, শুধু ঐতিহাসিক নয়, এমন এক তাৎপর্যপূর্ণ দিন যেদিন বাংলার ঐতিহ্যের কথা আমাদের বারবার করে মনে পড়ছে। এবং সেই সঙ্গে
1: কলকাতা সে আপ সিধা প্রসারণ দেখ রহে হ্যায় বঙ্গাল কি রাজনীতি মে আজ কা দিন বেহাদ মহত্বপূর্ণ হ্যায় এক ঐতিহাসিক।
2: দীর্ঘ প্রতীক্ষা, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন সেই মাখনলাল সরকার, 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের
1: নেতা এনডিএ কে মজুদ হ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি।
2: তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে,
0: কংগ্রেস তিনি আমাদের বলবেন ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে, মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল, বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে তৃষ্ণা দ্বাদশের জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল, হায় শ্যামার নরম গান শুনেছিল, একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়, বাংলার মুখ আমি দেখিয়াছি।
3: সেরেমনি being conducted in Bengali and the presence of all the top leaders and chief ministers and ministers is an indication how important this day is for the BJP. Shivraj Singh Chauhan, union minister present, he is the former Madhya Pradesh chief minister, a heavyweight minister in Prime Minister Narendra Modi's Council of Ministers, Home Minister Amit Shah in attendance, someone who played the most decisive role, I would say, in scripting the Bengal victory. It was in 2014 December when Mission Bengal for the BJP began, when Home Minister Amit Shah was the BJP president. They worked on it, they worked at it for 10 long years, and see where the party has reached. There were multiple issues playing out for the BJP. They built organization first because that's what was needed. They established their footprints in each and every district, set up party offices in each and every district. And in the last few months, they traveled that distance in particular, where it was a complete rejection for the Trinamool meant yes for the BJP. And that's what it meant when Home Minister Amit Shah promised that for the next 60 days, even after the mandate, there would be presence of CAPF. So should people should go out and cast their vote. A historic voter turnout in two phases of 92% and 93% was an indication that there was massive anti-incumbency, that the BJP had managed to mobilize the people, its voters, in Bengal, and hence the mandate that we are seeing, 207. It's a huge distance that the BJP has traveled. Remember, the party won 38% of the votes in 2021 and had 77 seats. Their vote share went up by almost 6% and reached and that translated into 207 seats and 46% votes in all. So massive growth for the BJP as they script history today, and loud cheer being heard again from the dais. The swearing-in ceremony is going to begin any moment now. Governor Ravi has arrived. R.N. Ravi, who was earlier the governor of Tamil Nadu, moved to Bengal just a few months ago in that transfer which happened of the governors across the country. And Governor Ravi will be administering the oath of office to Shubhendu Adhikari and five other ministers who will be sworn in today. So the names of ministers will become clear shortly, but Nishit Pramanik is believed to be one of those names. He is a former...
0: সকলকে জানাই আমরা এবার শুরু করতে চলেছি অনুষ্ঠান. এভরিওয়ান প্লিজ রাইজ ফর দ্য ন্যাশনাল অ্যান্থেম.
4: নাই কোন

আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সময়ের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্বতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।

0: With your permission, sir, I now read out the order of appointment of the honorable ministers. The order of Governor of West Bengal in exercise of the power conferred on me by Article 146, 164(1) of the Constitution of India, I, Shri R. N. Ravi, Governor of West Bengal, on the advice of Shri Shubhendu Adhikari, Chief Minister of West Bengal, hereby appoint the following persons in the Council of Ministers for the State of West Bengal: Shri Dilip Ghosh, Shri Mati Agnimatra Paul, Shri Ashok Kirtinya, Shri Khudiram Tudu, and Shri Nishit Pramanik. May I now request Shri Dilip Ghosh, Honorable Minister Designate, to write and take oath before the Honorable Governor.
1: আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব।
2: আমি
1: শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতী রেখে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।
0: Thank you.

0: Dortmund.
1: May I now request Srimati Agnimitra Paul, Honorable Minister Designate, to rise and take oath before the Honorable Governor.
2: আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয়ে যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্য সময়ে যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্বিরিতেরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।
3: আমি
2: শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চরণ করিব।

0: 몰래. 몰래.
1: May I now request Shri Ashok Kirtaniya, Honorable Minister Designate, to rise and take oath before the Honorable Governor.
2: আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চারণ করিব।
3: আমি
2: অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।

0: now request Shri Nishit Pramanik, Honorable Minister Designate, to rise and take oath before the Honorable Governor.
1: আমি নিশিত প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি নিশিত প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।

0: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব।
1: A new era begins in West Bengal. After decades of efforts, the lotus has finally bloomed in the Bay of Bengal. There is joy, expectations, and jubilations.

0: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব।
1: A new era begins in West Bengal. After decades of efforts, the lotus has finally bloomed in the Bay of Bengal. There is joy, expectations, and jubilations.

0: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব।
1: A new era begins in West Bengal. After decades of efforts, the lotus has finally bloomed in the Bay of Bengal. There is joy, expectations, and jubilations.

0: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব।
1: A new era begins in West Bengal. After decades of efforts, the lotus has finally bloomed in the Bay of Bengal. There is joy, expectations, and jubilations.

0: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব।
1: A new era begins in West Bengal. After decades of efforts, the lotus has finally bloomed in the Bay of Bengal. There is joy, expectations, and jubilations.